আদি দুনিয়া মাথিগা রাঙ্গালু বাস বুনমাং এওরেন নাং হিদায়ত দেবি আদি হামদু লিবগেমবা মাগ মাগু দেখেবি।

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া পুরা কামগে নুবয়ে ফহে কমমে হেং গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলে এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কুলে এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলে এব্বয়ে এবহি বান্ডু ফুরিগে নেওয়ালুমা দতিবা বর কেউমাই বুইং গিনানু কুরাশ
2: মি দিবিহিরাজ্যগড়ু মেন্দুরু বারগড়ি নো মিনিট গমিগেনেস্তেনি মেদকে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

মিহুন লেহেটেবিকং এই থিয়াবা মিহুন নব্বা ইমতিহানেকং নুয়াত ওয়াকি মুদ্দতকা জেহেন্দেন লিবে বগুতি উফলেকং তিমং খালে গে ফানক ইংগি বাডে নুগন্নবাই।

হগে মাগুং মিস্তাকুং এক্কিবা কুরমা টাকা বোডা কামায়কু এনাগে খান্দরা আমরালা হালুগে এমি হাকা দুনিয়া মাতিগা নিখামেত খামায় দেরকাং হোটে আদি কিয়ামে দুয়াহুন নারকায়গে আজাবগে রাহা থিমান রাসকালাঙ্গে এমি হাকা দাকাওয়া হুসিমে।

আদি কালে গফানু মিস্তকুন্না হজ্জং আও মগওয়াল বাশ এরুম ফামউ গায়াই আনারুফ জামালু মতিগা দুরু থানতনুং এউরিন কালে গফানুগে আরিহং আন্নানতে।

খং হরে মগ কি আদি আব্বাহ হরুমত ম্যাকুং হিতা মিহা ধন্যাশ ফাহে এমিহ কট্টকা একান্তং এমি হেগ্যে বেরি রসকলাঙ্গে হাদ্রত গা হে কম বোড়ে আদিত্য ব্যা মিহুন্ন নাম সুফি হলাল কুরব্বা ফাবে কুরআন গা নঙ্গনবে ত্যব্যা মিহুন্ন খিয়া দিব্বা তকিত মেনুবি ফাহে আলুকং কুরবে বুধু তৌগে নুথা হিরুকম ত্যব্যা মিহুন দুর্হেলিবাস আদি দোগু হেকি বস বুনমুন দুর্হেলিবাশ।

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বত দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ ওয়াফা রিশ্বতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনে তিবিগেমে ফাফরি গতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশ্বতাকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতক কামে কুরম তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কমবাতিয়ে রিশ্বত দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বত দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা হবে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক মানে ইহসান তরিকা কি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুয়াস একালাং তিবা ইয়া বল্লওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে
1: মি দিবেরাজ্যে গাড়ু দিবেরাজ্যে গাড়ুং হাগড়ে আশার মিনিট কামি গেনেস্তেনি মিরেগে মাগরিব নামাজ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলতকুম একলাঙ্গে ফুরিহমগুতুগা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিবডিগিন খান্ডা আলুয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমুগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফা ওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালে বনি ইনসানিয়ত বেনুয়া আদি এমে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকতো ইসনালঞ্জে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিঙ্গে ছাবু কুতকুগে দরুগা হগকী কং এচ্চিকন দন্ননি মদবাই আদুলু ইনসাফেন্নে লে হরুমা মিহুঙ্গে মুদাতা নুহগুং কেউমা খিয়ানং অতি ইন্তিহায় ফিতরিফা আংহেন্দরিং দিরিতিব্বা ওয়ল্লা আংহেনুঙ্গে হগুতককি ওয়িং এচ্চেন্নু বঙ্গুরাইকি এবা মিহুঙ্গে এমমে গ্যাং একুয়েরিয়া জিনে কুরমা ফাহিশ কন্তত্তকুং মুজতামাতং অতি গুগুমালাফা দীলতিকমা ওয়াদ ওয়ফাতেরুমা গেফুলং অন্ন মিহুন্ন ফেন্দিনুমা মিফদ মদু রীতি আদতকে মেনুইনাই মাভিগিমওয়া কাবাগা এতা সতেক বুদু বেহিট্টিফাহুরি দুনিয়া অতি ইসলাহি ইংগিলাবক বেনু ওয়েফা তেদুয়েরি মুসলিহক এদি এদি শাইরুন্ন হাকিমুন্ন রাহিবুঙ্গে দুলুং নবীয়েগে খবরত অন্নমুন্দিয়া ইন্তিজার তক করেবুনু মাগিনা দুয়স্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গে ফানু নবী কামাগেন ফুনু ওয়াফি ইসলাম দিন ইলান করেবি আলগন মিংগে মা নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরি নিদায়কুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াবু এদেনামা ইলেই ফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানাগে দুনিয়াবি হায়া বাজ্জবেরি কুরমশা উখরাবি হায়াতুগে ফালাহা মগুদাক্কা নূরেগে গতগাওয়েসমে আদি এ মাতিবেরি শরিয়াতকি ওয়াকি জামাআতক নুয়াত ওয়াকি কওমক নুয়াত ওয়াকি জিনসক বাওয়ালেবুনু শরিয়াতেন্নু এই এমমেহা ইনসানুনশা জিন্নি নবস শরিয়াতে মাবিকেমওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দম্মরে মায়ং আল্লাহ ওয়াহিকুরাওয়াফাওয়া বাসফুলেকে মানায়গাওয়ে এ মিস্তাকুন্নে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাঙ্গ হাদরাতুং তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াদাকা হিত্তাকুগাওয়া বলিতাকা শিফায়কা মুমিন তাকুন্না তেদুমগকা রহমতে আতুয়েজ্জিকং গঠবরে

0: මිතන මිහෙන්ලාප මිලොදුකෙ පදදුක බොඩුතේ බොළු ජහානි මාපොඩ මජය ෆෝන් නෙරු ඒවානි හම මිහෙන්
1: අරහම් මගේ ෆෝන කොබ හම දෙම්මියක් මි මේස් මතික බේවී මෙන්නු
0: ෆෝනේ কম ফোনে মাশেন নু দেখেন সামির আগে ফোনে
1: আরো হাম তিওর নে কমেস লানে কামে কগে ফুরগ হা তিলি কং এচে দাকব
0: আলে এচে নুহনে মি মি হামা কারুদাস গন্ডকে সামির কুরহাং উলেন কমেন্নে
1: আরো হাম মাশে দাককাশে নুনে দে ওয়াহকে নু দাককানা
0: কিকে ওয়াহকে নু দাককানা মে আহা তি কমেন্নু আনে সামির কুরং এমবে উন্দগু কান্তা দেমিনটু বেস নহরে বেনাং গ্যান নুপনে
1: আ বাদং হরে মিসাম ফিশকে মগে এটি নি ইভেনে
0: সামিরা হাম আসলবে সঙ্গরাম ইউদান কুরিতা ওকে ওকে মিয়তি ফোন একমকু ফোন গে ফাহিব বদালবা
1: মি কোচে আলে কাকু গে সুরেতি আর হম তি কুরে হিয়া হারে
0: আইকে
1: আলে মগে কামফে তিহা বড়ুতা আদি মি দেলো কিবে মিহা বড়ু দে বড়ু মেনি দে মি দে মজলে নুনে এভেস মজলে নু হেও মুলে
0: এ দেরবি দানেকা সরি এ বড়ালবা তে মুনো গাইন না গাবল আলে রাঙ্গাল তি কুরে হম বড়ালবা ए बोडु देददु गे तेरिय बदालवा
1: हेयो नुबलाना
0: आले
1: आ नेंगे आरे रीति नुंका आरो मामिल्ल्या क नहने के रीति में के कियानी हेयो दे
0: मे कुरे हम बालम वाणी
1: आरे दानी
0: नु देवे नडु बले मी बलाफ देवे ने मडु कुरे बालम वाणी आले बदालवा मी क मी देददु गे तेरे एफएन न मौसम लोबे लोबे सूर्य निक मलावा এই
1: এই কাকু
0: এই আহারেঙ্গি কুরমতি মিহিরা লোবি লোবি মাউসুম কুচ্চা মগে নাজ কুহিতুকে বেরিয়া মগে লদুকাওয়া তাসফিরুকে বেরিয়া সামিরা
1: মিহারতি আরেং হাদ্দনি মুয়ানে হেননে
0: নুহুনেকে হামতে দেকে মি আসতো আহারেননে মিহিরিনু মগে কামফেং ইননানি মিকাহাদ গতকা ehne wane kore hun nune men kon ema mona kamfata ekani mi kore hun edi kiriya
1: den okay
0: okay no mage do bifa dera ima kam kunu de
1: dera kon ge kure visna jeheni den harin di adi
0: samira
1: ewa go den waak da kak pase nune
0: samira huwa fene do ekam kongala ufene eha fasihan samira hingamunu jeheta o ufene ki bilahe aharin abadu ene adetire visnati faadu faadu ufene mes fennani ilham ki alawaden samira gulafu kenjeheni রে নিদিকা ফেনো নুহুয়া ফেনেং হাঁদাবি

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানি কোদে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: দেহি রাজ্যে গে আডু
0: ইংহাস হাতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: মোদল জাকে দেখুমং জাকে দাকা মিহায়শা মুলি মুজতমাল এগে ফায়দা করে
3: জাকে দেখুমং দহিবেতিকম গে নেদেবে সিফাইন আরুতকুম দুরকদে
2: মোদল গা বরকাই লাফা মোদল কুরমত বেদানে আফাতকুম সালামে কদে
3: মুজতমো গে ফরদুং গে গুলুন তং হরদনাবে বরগদবে
2: মোদল জাকে দেখুমগা ফরওয়া কুডনু কুরফা
4: ಗಡಿ ಫತಿಹು ಹತರು ಗಡಿ ತಿರಿಸ್ ಮಿನಿಟ್ ಮೀ ದಿವಿ ರಾಜ್ಯ ಗಡು
5: ಹಿದಾಯತುಗೆ ಮಗುದಾಯ